পাপম বুকক পিবি নুপি জাত কয়াগে ফিদম নফম ওইবি পূজা খুদিংগান ধরবি তুলসী ইমা খুরুম জরি হন্না হন্না ইমানঙ্গি নফম দা তোলব নচা এহাকনা।

0: ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯈ꯭ꯔꯦ ꯁꯥꯟꯅꯕꯨꯡꯒꯤ ꯄꯥꯎꯗꯝ ꯄꯥꯎꯗꯝꯕꯤꯈꯤꯕꯤ ꯃꯨꯇꯨꯝ ꯂꯥꯡꯂꯦꯟꯇꯣꯟ ꯊꯧꯔꯝ ꯃꯈꯥ ꯆꯠꯊꯖꯔꯛꯄꯗ ꯊꯝꯖꯔꯤ 77th ꯁꯤꯅꯤꯌꯔ 54th ꯖꯨꯅꯤꯌꯔ ꯑꯃꯗꯤ 40th ꯁꯕ ꯖꯨꯅꯤꯌꯔ ꯇ꯭ꯔꯦꯛ ꯁꯥꯏꯀ꯭ꯂꯤꯡ ꯅꯦꯁꯅꯦꯜ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞꯇ ꯕ꯭ꯔꯣꯟꯁ ꯃꯦꯗꯜ ꯐꯪꯕꯤꯔꯛꯈ꯭ꯔꯕ ꯉꯥꯡꯈꯝ ꯗꯌꯥꯅꯟꯗ ꯃꯩꯇꯩ ꯈꯣꯏꯔꯣꯝ ꯕꯦꯜꯀ꯭ꯔꯤꯁ ꯑꯃꯗꯤ ꯅꯣꯡꯖꯝ ꯑꯗꯤꯇ꯭ꯌ ꯁꯤꯡꯒ ꯎꯟꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕ ꯎꯟꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕꯤꯔꯤꯕꯤ ꯃꯨꯇꯨꯝ ꯂꯥꯡꯂꯦꯟꯇꯣꯟ
1: ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜ ꯊꯧꯔꯝꯗ ꯈꯣꯏꯔꯣꯝ ꯕꯦꯜꯀ꯭ꯔꯤꯁ ꯉꯥꯡꯈꯝ ꯗꯌꯥꯅꯟꯗ ꯃꯩꯇꯩ ꯑꯃꯗꯤ ꯅꯣꯡꯖꯝ ꯑꯗꯤꯇ꯭ꯌ ꯁꯤꯡꯕꯨ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ
2: ꯊꯥꯒꯠꯆꯔꯤ
1: ꯊꯧꯔꯝ ꯍꯧꯔꯛꯄꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯒꯤ ꯏꯃꯥ ꯄꯥꯕꯨꯡꯒꯤ ꯃꯤꯡꯅ ꯀꯔꯤ ꯀꯧꯕꯒꯦ ꯀꯔꯤ ꯂꯝꯗꯒꯤꯅꯣ ꯑꯃꯗꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨꯒꯤ ꯊꯥꯛꯁꯦ ꯃꯁꯤꯅ ꯀꯗꯥꯏ ꯌꯧꯅ ꯇꯝꯕꯤꯔꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
2: ꯑꯩꯒꯤ ꯃꯤꯡ ꯕꯦꯜꯀ꯭ꯔꯤꯁ ꯈꯣꯏꯔꯣꯝ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯏꯃꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯁꯟꯖꯤꯃꯝ ꯆꯅꯨ ꯁꯂꯥꯇꯥ ꯀꯧꯋꯤ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯄꯣꯛꯄꯤꯕ ꯏꯄꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯁꯨꯔꯖꯤꯠ ꯈꯣꯏꯔꯣꯝ ꯕꯕꯥꯕꯨꯗꯤ ꯂꯩꯈꯤꯗ꯭ꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯂꯩꯐꯝꯅ ꯇꯥꯃꯦꯕꯟ ꯂꯥꯟꯖꯕ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤꯅꯤ ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯇ꯭ꯋꯦꯜꯐ ꯂꯣꯏꯔꯒ ꯐꯥꯔꯁ ꯁꯦꯃꯤꯁꯇꯔꯒꯤꯗꯃꯛ ꯇꯝꯅꯕ ꯍꯣꯠꯅꯖꯔꯤ
3: ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯔꯦꯗꯤꯑꯣ ꯇꯥꯕꯤꯔꯤꯁꯤꯡꯕꯨ ꯏꯀꯣꯟꯅꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ ꯑꯩ ꯏꯁꯥꯒꯤ ꯃꯤꯡ ꯅꯣꯡꯖꯝ ꯑꯗꯤꯇ꯭ꯌ ꯁꯤꯡ ꯀꯧꯖꯩ ꯑꯩ ꯏꯄꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯅꯣꯡꯖꯝ ꯗꯦꯕꯦꯟꯗ꯭ꯔꯣ ꯁꯤꯡ ꯀꯧꯖꯩ ꯏꯃꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯅꯣꯡꯖꯝ ꯑꯣꯡꯕꯤ ꯕꯤꯖꯥꯞ ꯑꯩ ꯏꯁꯥꯃꯛ ꯂꯥꯡꯃꯩꯗꯣꯡꯗꯒꯤꯅꯤ ꯍꯧꯖꯤꯛ ꯀ꯭ꯂꯥꯁ ꯇꯨꯌꯦꯜꯐ ꯀꯥꯖꯔꯤ
4: ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯕꯨ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ ꯑꯃꯗꯤ ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯑꯍꯨꯝꯕꯨ ꯁꯛꯇꯥꯛꯆꯕꯒꯤ ꯑꯣꯄꯣꯔꯆꯨꯅꯤꯇꯤ ꯑꯃ ꯄꯤꯕꯤꯔꯛꯄꯁꯦ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯑꯩꯒꯤ ꯃꯤꯡ ꯉꯥꯡꯈꯝ ꯗꯌꯥꯅꯟꯗ ꯃꯩꯇꯩ ꯑꯩꯒꯤ ꯑꯄꯣꯛꯄꯅ ꯉꯥꯡꯈꯝ ꯍꯦꯃꯟꯇ ꯃꯩꯇꯩ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯏꯃꯥꯅ ꯉꯥꯡꯈꯝ ꯑꯣꯡꯕꯤ ꯒꯥꯏꯗꯤꯂꯨ ꯆꯅꯨ ꯀꯧꯖꯩ ꯑꯩ ꯏꯁꯥ ꯍꯧꯖꯤꯛ ꯈꯨꯔꯥꯏ ꯀꯣꯟꯁꯝ ꯂꯩꯀꯥꯏꯗꯒꯤꯅꯤ ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯀ꯭ꯂꯥꯁ ꯇꯨꯌꯦꯜꯐ ꯂꯣꯏꯁꯜꯂꯒ ꯐꯥꯔꯁ ꯁꯦꯃꯤꯁꯇꯔ ꯇꯝꯖꯔꯤ
1: ꯍꯣꯏ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯋꯥꯐꯝ ꯈꯔ ꯈꯪꯃꯤꯟꯅꯈ꯭ꯔꯦ ꯑꯗꯣ ꯃꯔꯨꯞꯁꯤꯡ 77th ꯁꯤꯅꯤꯌꯔ 54th ꯖꯨꯅꯤꯌꯔ ꯑꯦꯟ 40th ꯁꯕ ꯖꯨꯅꯤꯌꯔ ꯇ꯭ꯔꯦꯛ ꯁꯥꯏꯀ꯭ꯂꯤꯡ ꯅꯦꯁꯅꯦꯜ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞꯇ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯅ ꯕ꯭ꯔꯣꯟꯁ ꯃꯦꯗꯜ ꯂꯧꯔꯛꯄꯗ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯒꯤ ꯊꯝꯃꯣꯏꯗ ꯀꯔꯤ ꯐꯥꯎꯈꯤ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
2: ꯅꯦꯁꯅꯦꯜ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞ ꯎꯠꯇꯔꯈꯟꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯕ꯭ꯔꯣꯟꯁ ꯐꯪꯕꯗꯨ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏ ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯁꯥ ꯇꯧꯔꯨꯕꯗꯤ ꯒꯣꯜꯒꯤ ꯑꯁꯥ ꯇꯧꯔꯨꯕꯅꯤ ꯑꯗꯨꯕꯨ ꯃꯊꯪꯒꯤ ꯂꯥꯛꯀꯗꯕ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯑꯩꯈꯣꯏ ꯍꯦꯟꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯍꯥꯏꯗꯨ ꯑꯣꯏꯅꯕ ꯍꯣꯠꯅꯖꯒꯦ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯤ
1: ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯞ ꯑꯗꯤꯇ꯭ꯌ ꯑꯁꯦ ꯔꯥꯟꯆꯤꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕ 69 ꯅꯦꯁꯅꯦꯜ ꯁ꯭ꯀꯨꯜ ꯒꯦꯝꯁꯇ ꯒꯣꯜ ꯐꯪꯕꯤꯔꯛꯑꯦ ꯍꯥꯏꯅ ꯇꯥꯖꯩ ꯃꯁꯤꯗ ꯃꯔꯨꯞꯀꯤ ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
3: ꯒꯣꯜ ꯐꯪꯈꯤꯕꯗ ꯌꯥꯝ ꯍꯔꯥꯎꯖꯩ ꯑꯗꯒꯤ ꯃꯊꯪ ꯇꯥꯔꯛꯄ ꯁ꯭ꯀꯨꯜ ꯂꯥꯛꯄ ꯑꯣꯏꯔꯣ ꯅꯦꯁꯅꯦꯜ ꯂꯥꯛꯄ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯨꯃꯛ ꯏꯁꯥꯃꯛ ꯒꯣꯜ ꯐꯪꯅꯕ ꯍꯣꯠꯅꯖꯒꯦ ꯈꯟꯖꯩ
1: ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯑꯗꯨꯒ ꯃꯔꯨꯞ ꯐꯨꯝꯁꯥ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯞ ꯕꯦꯜꯀ꯭ꯔꯤꯁ ꯃꯔꯨꯞ ꯑꯗꯤꯇ꯭ꯌ ꯃꯔꯨꯞ ꯗꯌꯥꯅꯟꯗ ꯑꯁꯦ ꯇꯤꯝ ꯏꯚꯦꯟꯠ ꯑꯣꯏꯅ ꯌꯥꯎꯕꯒꯤ ꯃꯁꯛ ꯑꯃꯁꯨ ꯎꯖꯩ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯃꯁꯤ ꯇꯤꯝꯒꯤ ꯏꯚꯦꯟꯠ ꯑꯃ ꯁꯥꯟꯅꯕꯁꯤꯒ ꯁꯤꯡꯒꯜꯒꯤ ꯇꯣꯉꯥꯟꯅ ꯏꯇꯣꯝꯇ ꯊꯣꯛꯑꯒ ꯁꯥꯟꯅꯕꯁꯤꯒ ꯑꯅꯤꯁꯤꯒꯤ ꯈꯦꯠꯅꯕꯁꯦ ꯊꯝꯕꯤꯌꯨ
4: ꯃꯁꯤ ꯈꯦꯠꯅꯕꯁꯦ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯂꯩ ꯂꯩꯕꯁꯦ ꯇꯤꯝꯗ ꯁꯥꯟꯅꯕꯁꯤꯅ ꯒ꯭ꯔꯨꯞ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯅꯦ ꯒ꯭ꯔꯨꯞ ꯑꯣꯏꯅ ꯁꯥꯟꯅꯔꯛꯄꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯒꯨꯝꯕ ꯑꯗꯒꯤ ꯒ꯭ꯔꯨꯞꯀꯨꯝꯕ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯏꯀ꯭ꯂꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯇꯩ ꯑꯇꯩ ꯏꯚꯦꯟꯠꯒꯤꯗꯤ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜ ꯑꯣꯏꯅ ꯇꯧꯕꯗꯁꯨ ꯀꯟꯕ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯏꯀ꯭ꯂꯤꯡꯒꯤꯗꯤ ꯑꯌꯥꯝꯕ ꯃꯥꯒꯤ ꯑꯦꯗꯚꯥꯟꯇꯦꯖ ꯂꯧꯐꯝꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯝ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯁꯤꯗꯒꯤ ꯑꯌꯥꯝꯕꯅ ꯂꯧꯒꯜꯂꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯗ ꯀꯟꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯇꯤꯝꯁꯤꯗꯒꯤ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯡ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯅꯦ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯡ ꯑꯃꯗꯤ ꯁ꯭ꯄꯤꯠ ꯃꯌꯥꯝꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯝꯗꯒꯤ ꯂꯧꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯗ ꯊꯥꯗꯒꯤꯕꯗ ꯑꯗꯨꯝ ꯌꯥꯏꯌꯦꯕ ꯑꯗꯨ ꯁꯨꯃꯥꯏꯅ ꯈꯦꯠꯅꯕꯁꯨ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯑꯃꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯝꯄꯤꯇꯤꯁꯟꯒꯨꯝꯕ ꯊꯣꯛꯄ ꯃꯇꯝꯗ ꯇꯤꯝꯁꯤꯗꯗꯤ ꯂꯤꯡꯖꯦꯜ ꯃꯥꯟꯅꯗꯕ ꯌꯥꯔꯣꯏ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯝꯁꯦ ꯃꯤ ꯃꯔꯤ ꯊꯧꯅꯤ ꯍꯥꯏꯕ ꯃꯇꯝꯗ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯃꯤ ꯃꯔꯤꯁꯤꯒꯤ ꯃꯅꯨꯡꯁꯤꯗ ꯃꯤ ꯑꯃ ꯂꯩꯍꯧꯕꯗ ꯇꯤꯝꯁꯦ ꯀꯥꯏꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯝꯅ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯃꯤ ꯃꯔꯤ ꯊꯧꯒꯗꯕ ꯇꯤꯝꯁꯤꯗ ꯃꯤ ꯑꯃ ꯂꯩꯍꯧꯔꯗꯤ ꯇꯤꯝꯁꯦ ꯀꯥꯏꯕ ꯌꯥꯕꯒꯤ ꯆꯥꯡ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯌꯥꯝ ꯋꯥꯡꯉꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯇꯤꯝ ꯋꯥꯔꯛꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯟꯅꯗꯣꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏ ꯃꯔꯤ ꯑꯣꯏꯒꯦꯔ ꯃꯉꯥ ꯑꯣꯏꯒꯦꯔ ꯑꯗꯨꯝ ꯃꯁꯤꯒꯤ ꯃꯤꯑꯣꯏ ꯃꯔꯤ ꯑꯣꯏꯔꯁꯨ ꯃꯉꯥ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯋꯥꯈꯟꯁꯦ ꯃꯥꯟꯅꯗꯕ ꯌꯥꯔꯣꯏ ꯑꯗꯨꯅ ꯁꯤꯃꯒꯤ ꯄꯣꯠ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯒꯤꯅ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏ ꯏꯁꯥ ꯏꯁꯥꯒꯤ ꯍꯣꯠꯅꯖꯕꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯃꯥꯒꯤꯗꯤ ꯑꯗꯨꯝ ꯔꯤꯖꯜꯁꯦ ꯃꯁꯥ ꯑꯗꯨꯝ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯒꯤ ꯃꯁꯥ ꯑꯗꯨꯝ ꯊꯣꯛꯆꯔꯛꯀꯅꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯤꯝꯒ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯁꯦ ꯈꯦꯠꯅꯕꯁꯦ ꯑꯅꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯖꯩ
1: ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯃꯔꯨꯞꯇꯒꯤ ꯇꯤꯝꯒ ꯑꯗꯨꯒ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯒꯤ ꯁꯥꯟꯅꯕꯒ ꯑꯅꯤꯁꯤꯒꯤ ꯈꯦꯠꯅꯕ ꯑꯗꯨꯒ ꯀꯔꯤ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯃꯔꯨꯞꯅ ꯊꯝꯕꯤꯈ꯭ꯔꯦ ꯑꯗꯣ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯅ 77th ꯁꯤꯅꯤꯌꯔ 54th ꯖꯨꯅꯤꯌꯔ ꯑꯦꯟ 40th ꯁꯕ ꯖꯨꯅꯤꯌꯔ ꯇ꯭ꯔꯦꯛ ꯁꯥꯏꯀ꯭ꯂꯤꯡ ꯅꯦꯁꯅꯦꯜ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞꯇ ꯕ꯭ꯔꯣꯟꯁ ꯃꯦꯗꯜ ꯂꯧꯕꯤꯔꯛꯄ ꯑꯁꯤꯗ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯅ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞ ꯑꯁꯤ ꯌꯥꯎꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯁꯣꯏꯗꯅ ꯍꯣꯠꯅꯕꯤꯔꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ ꯃꯁꯤ ꯃꯔꯨꯞꯁꯤꯡꯅ ꯀꯃꯥꯏꯅ ꯍꯣꯠꯅꯕꯤꯈꯤ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
4: ꯅꯦꯁꯅꯦꯜ ꯑꯁꯦ ꯄꯥꯡꯊꯣꯛ ꯇꯧꯔꯦ ꯍꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯉꯕ ꯃꯇꯝꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯁꯦ ꯊꯥ ꯑꯍꯨꯝ ꯃꯔꯤ ꯃꯃꯥꯡꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄ꯭ꯂꯥꯟ ꯇꯧꯔꯒ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯁꯦ ꯇꯧꯖꯩ ꯑꯩꯈꯣꯏ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯑꯣꯏ ꯄꯨꯂꯞꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤ ꯑꯍꯨꯝꯁꯤꯒ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒ ꯁꯥꯟꯅꯃꯤꯟꯅꯕ ꯑꯃꯁꯨ ꯂꯩꯔꯤ ꯑꯗꯨꯒ training jadum nan stop da webo ado kaim kan da ju ayuk training je pung manga da gina tarao tarao thoi ba samai training to oka ko gi nungdin pung ahum na tagana mari mukhai sai de gi amu jim jim chatu ni session je ani thona to wai tai samai na dum training je kan na mai na to bu jao ye si ga hai jai
1: hoi marup sing na kamai na hot nai have shu shu ta ba madam de am nungai je ni wa khal thadar ga hot na bi have du ni marup na thambi ri ba se ado marup sing asi thakle sama ui bi re mai na si lam si da changak pa ge have du thambi
3: ई साजे सगा गा दगी साइकिलिंग साना बम पामजरे अजुना याम बहन गि माना बा साइकिलिंग साना बम ना आइजु साना सिंगजन बिरकनी याम बदुन कंठौ जम दगिनी अजुमान तो साना लक पगा दुगा सा पगा मेम प्रियापति कंठौ जम दगी कोस माना आइ मुंग कुमा पाक्ता दिगि पुबिरकतना साना हलामे अदु मुतुंगदा कोस इबोम चा खोइ मेटोर बिबा मांगना खोइ बो लंगजि मिदुना हजिसि यो बुसान साना लक बिरकने आइ सा साना बजि सही मलिम फाजे
1: ওই
4: 아코이나 칼리지 아야면 사건 넘버 아마 아데기 사건 데주 레이드나 사건 마칸지 코이 마니푸르 레이브제 아야면 강네 샤일레제 사건 넘버 군바 아데 캡틴 군바 비메스 군바 카 각타네 오 아도 아야면 디 사건제 마신냠 야메 사건제 사건제 레이제 트랙 바이크 로드 바이크 아데기 타임 트래블 바이크 슈마 마이 마기 야암레 이그레 아도 the minor mana the minor suggested we read the mana has a maze ashamed but the kind of cookie mtb hatarine chingumba taudabagi hatare maze adugi kos oilerme the gi mana nana pamishina karmano magi shakling jida smina magi tonga tonga mai masana jis mina lay hyperde dina riesta budu pamishin ever lam sang taubugi pose smina cj pami kotli in a hybrid the opera do the smito dana kumalapata was I bomb sana was up a bumly magi matas a law aduga why do phajana tanaro haire mana yam phajana suggesto video duga ojadu jo numitu da dum pau phau bigi ojadu oja kamai yagada kho kada da oja aigi heji jingmen ta bi ai oja ibam sane yani angang lo tharo tauji khosi ma pula mai pa mine si khosi na hara ra oja dum ya bi ki ai numitu da dum oja dum una bisale duga oja na phare adu di dum tauraji sasi de ji da pula hona minara ga pula mai pa mine si haraga and my daughter na sanab jai okay usai ni makha diau gi numito apui gi 22 gi september date 21 tadai dane shi jine ai gi amba lingi lambi jida ai gi punchi gi pandam mama adagi ai gi go jai shi lambi jida shem ge na khan gi ba gi khong thang ke munu mi che ai gi date 21 september je shi jine chi ha gai
1: হয় মরুপ কি বাড়িছে তাব মতামদসু ইয়াম নুঙাই যাই আদুগা মরুপসে হাইদি কোভিড সু নারুবগি কুলসু ফজনা তাউদবগি গাউরগ লাইরামবদো মরুপ কি হবি সিদা কন্না ইল্লাকান্দা হবি সিদাগি প্যাশন দুগা লয়নানা সাইক্লিসাম ওইরে এহাইনা থামবিবনেব হয় আদু বেলক্রিস কিদি কমাইনা তাউই থামবিও
2: একচুয়ালি আই জাহানা সুইমিং সানারমে সুইমিং জাই 2019 গি সামার সাই মতাং জে সাই জে কোনা লাপম মতামজু ওইবনিনা ইমদ সুম লাইভ তো তাবং খং দবে আই জে সা জু সা বগা ইরোই বজে সুম সালম মে আদ দগি ইরোই সপ্ত জে জে হানা দিয়ং কোলে জে হানা ইরোই সালম মে দিয়ং কোলে জে দা হই ওজা বিজান দু আদ দগি ওজা বসন্তা না লে আদ মই জে না আই জে ইরোই বজে সুম ইরোই রাম দগি মই না হই প্রফেশনাল ওই না সানা ব্রম দ মই না পুছলা পনি পুছলা পদ গি আই জে সুম প্রফেশনাল ওই না ছেদু গদ ইয়াব হরে দ দগি ইয়াব দনা চাহি খালিয়া টুর্নামেন্ট মসা মসা হুই স্টেট লেভেল গুমবজে সি গুমবজে থোপং গমমে আদু প্রাইস দুম লরে আদুগি সাইগি ট্রায়াল জং লায়া সুমিংগি তো সাইগি ট্রায়াল জে ইয়াও দ খলে আদু সাইগি আইজে সাই সার ডেভিসোর গি মখাদ আমসু সার গ্রেস কি মখাদ আইজে ট্রেনিং তোরে ট্রেনিং তো উদনা মই মখা ট্রেনিং তো উদনা ইন্টার সায়ানা টুর্নামেন্ট মজলা ইয়াও উদাইজে ব্রোঞ্জ আনি ফাঙ্গে আদু ফাঙ্গু দগি হুই

0: 이젠 가답도 마빵모이는 분절을 내기부 두고 코이나 딥 벤 트롬보시사이. 그이군바 콩 아마다 마사기 딥 벤 시다 클로치 밤절라가 딥 벤 트롬보시 DVT 하이시 나르가디. 마기 이젠 밤도 레이트라바니나 이젠 가사기 마타키 슈퍼피셜 시스템 마사기 이우통 아픽파 슈퍼피셜 시스템 아니나 시스템 아니슈나 아니나 반자기부두다 호이나 이지젤라카니 아두다 호이기 콩기 짤리바 콜리바 프레셔 피리바 마얌 이지 부부니나 만웅기 아자오부두도 부부야드럼니나 마사두도 로이프락파다디 마사두 로인 짱토라카니 봄토라카니 밥 데메스 라카니 아두나 디비티다기 호이나 베리코즈벤 락피야이 아두기 베리코즈벤두나 호이나 세컨드리 베리코즈벤 하이나 수캉니 아두나 모이시 얌나 마리레이니 아두나 아마 akoina very cause vnci akoina hack la ena yeng ma tamda deep vein system chu akoina doppler hariba asagi diagnosis taw goda ba koi ultrasound machine duna adu su loina yeng bi gada ban
1: elena si koi na dringai de hena khang ho ba laing ho ba injection jo ba sne hena kwai de hena papa lambi ni ena meam na khangna duna le de do keri keri injection thawang lo kani lena si na dringai da bi ma taing du su tang bi
0: prevention sina kwai de gi problem ni lena se thok dingai da masigi sina thok ta na ba hona ba sina koi gi kwai de gi main target che o ge da ba ni ho ji ki modern society si de koi na very cost pense thok ta na ba ways kara panjaning si main dinga sa gi exercise ta ba tam da khong gi exercise Saisud mayam na koi ki upper limb koi ki khud saagi khatang na to kong exercise to biba kong exercise to bom sida muscle contract to roga brain mayam do circulation to phajana sele lagadi magi varicose vein lakadab degi koi na prevent to wiyai number 2 da koi na weight kumaji handaragadi koi na overweight koi dragadi masai kong the pressure ji pidar hoy aduna weight se ideal weight leragadi kong the pressure pidragadi varicose vein lakpi chance yam handagani aduna main di masi anisima ahum subasina ngasagi thabang inkhang tawdaba yadaba yam sangna chatdaba yadaba yam sang কুইনা ফাম দব ইয়া দব ইয়া উবি রগা না গসাই না পঞ্জকিবা মাসাগি সিগি সাইকেল চে ব্রেক তো বিবা পুং অনি হুম ফাম গদব লাইরগা দি কোইনা মিনি ত্রাং আত্রাং আছি দা হগত পা ফামবা কোং থাঙ্গত পা হাগলে পা আদু মমে আমচে সাইকেল চে সি তো বিরগা দি গসাইগি ভেরি কোজ বেঞ্চি তোলো
1: মাতাং সি দা ডক্টর পারফর্ম তঙ্গা খং জাও গি গসাইগি কইগি মামাং তে পাম বিকি বদা প্রেগন্যান্সি কই মিরোন দি মামা সিং না কইগি হাইরিবা ভেরি কোজ বেঞ্চ হাইরিবলে না সি না বত থিং না বসু লাই না তা পিখরে কো আদু মসি মহাক সি কই ডেলিভারি লোরে বা মতুং দা হাইরিবা ভেরি কোজ বেঞ্চ লাই না সি ডক্টর আদুম
0: Masigisa quina, gaini ops, a key case of quina yam lai, Masaki pregnant with a canda, anganchin some chocolate pima tungin, angan kaujida, angangi some chocolate pima tungin, bengi compassion, sumsum, hens and banan, kongsi, the singly mamma, tolakani, a dogito quina, very cause been hirishini, adomasi, yam na chauna, kaiba, natragadi, a cloth gumbo pumzen, but natragadi. মাসে আইন আগামী ডেলিভারি তোর মাসে হানগিনি তবু তবু হানবগি চাংসে মি খরদি ফজন হানর লোনব মি খরদি ভেরি কোজ বেঙ্গি মমি তাহনি ভাব তো ওয়ান সোখ্রগদি মাদি ইরিভার্সিবল মাদি আমুক হলক আদম খর চৌথোগদি তবু তবু কেগুম আগামী মা তাব আগাম প্লান তোগদি আদি মমি আইনি ট্রিটমেন্ট তোগদি নত্রগদি সেকেন্ড আগাম নত্র থার্ড আগামদি মাসাই ভাব তো হানাদ আমুক প্রেসার পিছল লাগাদি ভাব তো ইয়াম ফিবম সোকপ কাইব মিয়াম মম থোলকনি আদুনা আঙ্গাং আনি গি মরক আহুম গি মরক সিদা আঙ্গাং ডেলিভারি তোর মতুং দা মাসি গি ট্রিটমেন্ট গি দমক দা ডক্টর রা চা পিরগা মাসি গি ট্রিটমেন্ট গি দমক দা তানা বিউ
1: ইয়াম নুঙ্গাই জে ডক্টর লুইশল পয়না আরুই বদা মিয়াম দা তাবিরি বা মিয়াম সিদা হাই বতারিং সি ডক্টর লিমবিরে ইংগাই সিদা প্লেনা সি গি মরুই বাফুম খরদং থামবিরম
0: মেরি কোসবিন সিদা কইনা আহাম বদা কই গি ইমুং লাই নত্রগ হইগি সিনগ ভেনজি উব ফগদি চেকআপ আহমদ আমি চলনি চেকআপ সে তোর মাগি ট্রিটমেন্ট হইগি লাইফস্টাইল মডিফিকেশন গুম তোবগদি ট্রিটমেন্ট তহব আদু নত্রগন হইগি হইজিগি হাইরিবা কি হোল ট্রিটমেন্ট কেকে মিয়ামসু আদুম তোব ইয়াই তোবদুবু লাইথোপিদব নম্বর ওয়ান মাসি লাইথোপদ অখয়দ মাসাইগি ক্লোট ফামজন বখসন মিয়ামম ইয়াবদুনা হার্ট রোমদ স্ট্রোক তোগিব হার্ট অ্যাটাক তোগিবসু ইয়াউদবদি নতে ইয়াম রিয়ারডি ওয়েরগসু আদুনা মদুগুম প্রবলেম মিয়ামসি লাকতঙ্গাই সিদ অখয়নে হেক থেংনবিরগদি ডক্টর দ চপিরগ মাগি লাইয়ং চিতিদপিব মাগি ট্রিটমেন্ট নত্রগ হিদাক নত্রগ কারি তোব ইয়াগে তো তানা তোপিবসি ইয়ামনা মরু ওয়ে আদুগা মাসিগি সি অখয়না ইয়ামনা থেংগ লাকপ কাঙ্গু আবাদি ট্রিটমেন্ট তোকতবদিগি ইয়ামনা ফিবম তাদব মিয়ামমসু লাকপ ইয়াম থেংনজারে আদুনা মাসি হেক খংদোপগামাসি গিসি আইনা হসপিটালদ লাগা চেকআপ আমতং তোতোহনবসিনা খাইদিগি ইম্পর্টেন্ট ওয়েকদব এডভাইস ওয়েগনি আদুগা আইনা মেন পঞ্জকিবা গসাইগি লাইফস্টাইল দ চেঞ্জেস দা মেন ওয়েরিবা এক্সারসাইজ খং এক্সারসাইজ তোপা সাতোকসিন তোরগাদি গসাইগি সার্কুলেশন সি হেঙ্গাথালগা বেনজিদ বেং সার্কুলেশন সি সানারগাদি গসাইগি ভাবকি ডেমেজ সু হান্দবনিনা এক্সারসাইজ সিনা ইয়াম ইম্পর্টেন্ট ওয়েবা গি অপশন

ханганжаба лаклиба জুলাই গিতাং আমা ইমসকাইসা নুমিত নুমিত ইয়ংবা মাতুং পুং 12:30 মিনিট 12 গুড আফটারনুন লেডিস কি থরমদা থামজরি একুই গি ওয়াকত থামজরি বহিরামনা আখন্নানা সিনপাংলিবা হাইবদি ডিফারেন্টলি এবল ওইবা মিওই সিংগি ফাংবায়াবা খুদংচাবা সিং এক্সপার্ট ওইনা লেংসিন বিগদাবা লাংপুকলাকপম দনেশ্বর ডেপুটি ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লামদমসি কি নুপিওই বিসিংনা আইকুগি স্টুডিও কি টেলিফোন নম্বর 879-880-3293 দা কল তো বিরক্তুনা খংনিংবা হংনিংবা কয়া খংহৌবগি খুদংচাবা লবিউ টেলিফোন নম্বর আমুকা নিং সিংজারি 879-880-3293 খংহঞ্জাবা লইজারি

0: naglen koi dat loi festival yam tobo do adugi phane koi na koi shit pale ko adugi wari khitang liwi love story ne folk tale do khun amada nupa ga nupi le ra me ko adu do nupa ma na koina pa nupa hair tare ko adu ma di mama ma pa le ta ba adugi ma gi leye do step mother oi ba hai tare mama aseng di le tra ba ko adugi yum da ma di le ba aduga nupi di dum mayum dum su na le ko adu mai tor ga moi she dum hai di thai ni di lobuk kum ba dum laga adu na theng na pham su oi re aduga adu mai dum chat pani na ko adukan da ma se lobuk chat pa da khoi lunch gi khoi syame ko aduda lafu manana ko yomje laga aduna inchang su tungan chak su tungan na ko pura cha laga adu nungthin oiram dai de tum cha ba ko adumai tawda moi adu nu pa do mabani dum haidi lobuk chat padane group group oina ko mpong mpong pul laga akhoi ngasi di noi gi da chat se ngasi di khoi gi da chat se haina tawraga haidi hapta gi marup gi type da ko dumai na lobuk chat pasu dumai tawai hanoi re thaina gi matam le di ko adu da moi adu nu pa khoi mama di step mother oi ru bi gi chak to mi gi pi ba chak na tabi moi gi di haidi nung shi ba wat pani na ko adu taw gan tam da ma mi na cha ba ma na da ba ma ngo ne dum pura ga dum punje le pi um tam su yam yaw ba hai tare nu ma ikai ikai na dum cha ra le ra me ko dum nung ma di ma khang ngam dro ma le adu gi ma moi loi lobuk te gi hala ba ma tam da adu nu ba u ama ma tha ka ma je ka ra me ba ko adu ka re ma ka re ni na ka re ko adu ga dum ka re ka re um wang na wang কাকরাবক দুগান পিনা কুমরা ও হাই দুগি কাখে এ ইয়োবরা উবরা উবরাই হয় উরে উরে হে লাস্ট মাসে নুপি গি ড্রেসে থাইনে চটপদি ইশিং পুবদো পুন্দ দুদি ইশিং হাব পুয়ে আদু মতামদা আদু পুন্দো নুপি পুন্দু নুপানে নিরে পির ও হাই আদু পিরে আদুগা নুপি গি ফিদো আঙ্গাউবদো আদুসু নিরে দুগি মাসে উমক দুসু পিবিরে গ দুই ফিশে শেলে আদুগা আদু পুন হাইবদো আদুনা মচিনদা হাপক থালাগা মাই হাই ফাজাবা হে হই ফাজে ফাজে হে আদু কুমো হে মাই আদু মাং না কারে কারে লাস্ট ইমা গা লেবাস রুকতে এই হর্নবিল ওয়াইনা ও লাগে মাচ লাগে না মাগি নুংশি জাবা নুপিদা হাইর মগা মা আদু দি চাকি বাদ মাংগন দা চাত্রিঙাই দে ক একই কুমাই হারাও আচাওবা লেরনি আদু মতাম না এই সোই দেনা লা আনি আই না ক মা হাইডি হর্নবিল আই ও না লাগ তৈব ক আদুমাই তোরা মা আদু চাত খে ক আদু মতুং দা আদু কুমাই হারাও সে চাহি সে তারি ওই রাপা মতুং না লা এ হে আদু দা মামানা থাকলাক বা মতাম হাইডি হর্নবিল সে ফজবনে কো পাইরক নাওরগা হাইনি মতন মরগা কো আদুমাই তো পাইরক আখোইজে আদুদো লাও মামানা এই সু আমা হাইডি মাগি ফিডার দো আমা থাবিরো হাই আদু থাবি দবি দা হাইডি মাথি হইনে ফাইজ লাগা কো মামাগি খানাও দ চাংজ লাগা মামানি ইদুগি দি শিখে হাই এদো নুপি গি দমাক তে মানা পাইরক পকান দো মাগি কোইলি গি ফজব আমা কো তাহান বিরে এ হাই
1: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯅꯨꯡꯉꯥꯏ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯋꯥꯔꯤ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯃꯔꯨꯞ ꯑꯅꯤꯗꯒꯤ ꯇꯥꯕ ꯐꯪꯖꯔꯦ ꯑꯗꯨꯒ ꯍꯥꯟꯅ ꯇꯥꯔꯝꯗꯕ ꯃꯤꯌꯥꯝꯅꯁꯨ ꯉꯁꯤ ꯊꯧꯔꯝꯁꯤꯗꯒꯤ ꯇꯥꯖꯔꯒ ꯊꯧꯔꯝꯁꯦ ꯇꯥꯕꯤꯕ ꯃꯇꯝꯗ ꯍꯦꯟꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯕꯃꯨ ꯑꯣꯏꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ ꯑꯗꯨꯒ ꯃꯈꯥ ꯆꯠꯊꯔꯛꯄ ꯋꯥꯍꯪ ꯑꯣꯏꯅ ꯅꯥꯠ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯀꯤ ꯐꯤꯖꯣꯜ ꯇꯣꯉꯥꯟꯕꯒꯨꯝꯅ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯏꯅꯐꯤ ꯃꯄꯥꯟꯅꯕ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯂꯩꯔꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯆꯤꯔꯨ ꯖꯥꯇꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯁꯨ ꯐꯤꯖꯦꯠ ꯆꯥꯛꯆꯥꯁꯤ ꯀꯃꯥꯏꯅ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯤꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯈꯔ ꯊꯝꯕꯤꯌꯨ
2: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯤꯔꯣꯜꯁꯤꯡꯁꯤꯀꯣ ꯅꯨꯄꯤꯒꯤ ꯐꯅꯦꯛ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯁꯤꯗ ꯃꯌꯥꯝ ꯂꯩ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯈꯤꯇꯪ ꯍꯥꯏꯔꯛꯀꯦꯀꯣ ꯃꯨꯖꯨ ꯑꯝ ꯍꯥꯏꯕ ꯑꯥꯔ ꯁꯤ ꯑꯦꯐ ꯗꯤ ꯁ꯭ꯇꯥꯔ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯌꯦꯛꯄꯀꯣ ꯑꯗꯨꯃ ꯇꯥꯏꯗ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯗꯨꯒꯤ ꯕꯣꯗꯤꯗꯨꯗ ꯂꯥꯏꯟ ꯑꯍꯨꯝ ꯐꯨꯔꯗꯨꯗꯤ ꯕ꯭ꯂꯦꯛꯅꯦꯕ ꯑꯗꯨꯒ ꯃꯇꯥꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯁ꯭ꯇꯥꯔꯗꯣ ꯍꯥꯞꯅꯕꯒꯤꯗꯣ ꯑꯗꯣ ꯍꯥꯞꯇꯕꯁꯨ ꯂꯩꯌꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯣꯔꯤꯖꯤꯅꯦꯜꯅꯦꯕ ꯍꯥꯞꯄꯁꯨ ꯂꯩꯕ ꯁ꯭ꯇꯥꯔꯁꯦ ꯍꯥꯞꯄꯁꯤꯅ ꯑꯗꯨꯒꯤꯗꯨꯗ ꯋꯥꯏꯠ ꯋꯥꯏꯠ ꯍꯥꯞꯄꯁꯨ ꯂꯩꯌꯦ ꯔꯦꯗ ꯍꯥꯞꯄꯁꯨ ꯂꯩꯌꯦ ꯑꯇꯣꯞꯄꯒꯤꯀꯣ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯃꯇꯥꯏ ꯃꯇꯥꯏꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯟ ꯑꯍꯨꯝ ꯆꯤꯡꯒꯗꯧꯕꯅꯦꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯕ꯭ꯂꯦꯛ ꯑꯣꯏꯔ ꯑꯕꯤꯅ ꯋꯥꯏꯠꯅ ꯑꯣꯔ ꯑꯗꯨꯝꯕꯗꯨꯒ ꯍꯥꯞꯄꯅꯦꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯤꯔꯨꯒꯤ ꯐꯅꯦꯛꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯪꯉꯦꯕ ꯑꯗꯨꯅ ꯇꯥꯛꯏ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯥꯔ ꯁꯤ ꯑꯗꯨꯒꯤ ꯍꯥꯞꯄꯗꯣ ꯑꯗꯨ ꯍꯥꯞꯇꯅꯁꯨ ꯅꯠꯇꯦ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯍꯥꯞꯄꯤꯕ ꯃꯑꯣꯡ ꯑꯗꯨꯅ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏꯒꯤ ꯂꯥꯏꯟ ꯑꯍꯨꯝ ꯊꯥꯡꯅ ꯊꯥꯡꯅꯅ ꯍꯥꯞꯄꯤꯕꯗꯣ ꯑꯗꯨꯅꯁꯨ ꯇꯥꯛꯏꯅꯦꯕꯀꯣ ꯆꯤꯔꯨꯒꯤ ꯐꯅꯦꯛꯁꯦ ꯑꯗꯨꯒ ꯁꯨꯏꯕꯣ ꯍꯥꯏꯕ ꯂꯩꯌꯦ ꯑꯗꯨꯒ ꯆꯨꯡꯂꯣ ꯑꯥꯝ ꯑꯗꯨꯒ ꯅꯨꯄꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯣꯡꯌꯦꯠꯀꯣ ꯑꯁꯤꯅ ꯂꯨꯡꯗꯤ ꯑꯥꯝ ꯍꯥꯏꯅꯀꯣ ꯈꯣꯡꯈꯤꯠ ꯍꯥꯏꯀꯣ ꯈ꯭ꯋꯥꯡꯒꯤ ꯄꯨꯅꯕꯁꯤꯕꯨ ꯈꯣꯡꯈꯤꯠ ꯍꯥꯏꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯨꯡꯗꯤ ꯑꯥꯝ ꯍꯥꯏꯌꯦ ꯑꯗꯨꯒ ꯅꯨꯛꯔꯩ ꯍꯥꯏꯕ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯕꯒꯤ ꯐꯅꯦꯛꯁꯨ ꯂꯩꯌꯦꯕ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯄꯤꯒꯤ ꯐꯤꯔꯣꯜ ꯍꯥꯏꯔꯗꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯣꯟꯂꯤ ꯗ꯭ꯔꯦꯁ ꯈꯛꯇ ꯅꯠꯇꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯥꯔ ꯍꯥꯏꯔꯗꯤ ꯑꯁꯤꯗ ꯍꯥꯞꯄꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ